মতাম ইসে গ্যানী শুভক দোল তাবিরসে সালাম সোফিয়া চানু নসকা মহেন্দ্র ওয়াংখেম চানা সৈরিং বেসেই।

তাবিরে সাপম নোদিয়া চান্দগি লাইশলি সেই ইসে ইসিগি সৈরিং বা কুমন্থেম প্রকাশ। পুজাগ ট্রাফিক ফিবম কম তৈরিবগে ইম্ফাল সিটিগি ট্রাফিক কন্ট্রোল পুলিশ উইং মণিপুর পৌদমিরপিগ মফামি আহানবদ নীতি আইপাত চুথকি পোস্ট অফিস রোমদি লাগবেলমদি ওয়েস্টার্ন গেট কংলা রোমদি লাগবেল মিয়া উরব চিলি কোয়া কৈথল ক্রসিংম নরমেল ওয়েস্টার্ন গেট কংলা নীতি আইপাত চুথেক ফ্লাই ওভার ব্রিজ রোমদি লাগবেল মিয়া উরব চিলি কৈশামপাত জংশন ওহেবম লাইকাই রোমদি লাগবেল মিয়া উরব চিলি আতোপদেমক নরমেল ওই এলআইসি ক্রসিং চিঙা ক্রসিং নরমেল ওই পৌদমিরপনি চেকসিন চটমিনাসি ট্রাফিক রুলস চটমিনাসি।